0: বললাম এটা শুনে,
1: কি বললাম গা?
0: লাস অফ রিগালা, রবার্ট এডওয়ার্ড জর্জ অ্যাডাম লিঙ্কন অ্যাডাম ফিস অফ মার্ক থমাস স্টার্লিং মিলার রবার্ট ব্রেক
1: বললাম গা?
0: 719 of 1971-71 male out of Woodside. Great for numbers.
1: 211, good.
0: Adam 1755778.
1: 211, so far.